ওই রক্তা যোগী, ওই রক্তা যোগী হয়ে ওই রক্তা যোগী, ওই রক্তা যোগী হয়ে।